এরা সব প্রকৃতি মহান আশ্রিত হেন কিন্তু মানুষ একটা এসন প্রাণী হেকে যে নিজে আপন শক্তি আর বাহুবল মহান আপন পেট ভরে করতে হ্যাঁ অনাজ ফসল উপজ করেন এটা আদিকালেই এসনভাবে চলি রহি আহে একর ভিতরেও কখনো প্রাকৃতিক আপদা যেসন আকাল বাড় ভূকম্প আদি মহান ফসল নাই হলক নষ্ট হলে এসন স্থিতি মহান আপন পেট ভরে করতে হ্যাঁ গাঁ ভুঁই আর দেশ ছাড়িকে দোসর প্রদেশ কাম করে কে যান পরিশ্রম লগনকের সাথ মজদুরি করিকে ধন ইকঠা করেন আর আপন ঘর আনেন কেউ কেউ তো গোটা পরিবার লেকেই বিদেশ বা দোসর প্রদেশ মেহনতি মজদুরি করে কের তেহে যান আর তাহা কাম করত করত সারা জিন গানিটা হুঁয়াই বিতায় দেন আপন দেশ ভুঁই কোনো দিন আর ঘুরিকে নাই আয়ে পারেন এটা মানব সমাজ আর দেশ কালকের তেহে বহুত বড়ে কলঙ্ক হেকে মানুষকে আপন ঘর পরিবার কের পালন পোষণ করে কের তেহে অনেক কিসিমকের সমস্যা কের সামনা করে হয়লা আপন রোজি রুটিকের খাতির খেতিবাড়ি কের কাম করিয়ার বাঁচল সময়টাকে দশরকের ঘর মহান মজদুরিকের কাম করেন ইটা মহান যদি ছুয়া পুতাকের ভরণ পোষণ নাই করে পারলে তখন গাঁ বা প্রদেশ ছাড়ি দশর প্রদেশ কিংবা কোনো শহর মহান যাইকে কুলি কবাড়িকের কাম করেন ইটাই দেখল যায়লা যেসন গাঁও মহান কাম করলে একদিন মহান যেতনাটা মজদুরি মিলেলা শহর মহান কাম করলে ওকর দুনা মজদুরি মিলেলা লেকিন ইটাই বুঝেকের ফের আহে যেসন গাঁও মহান কাম করলে খেতিবাড়িকের কাম প্রকৃতিলে জড়ল আহে যেটায় পর্যাবরণ সুরক্ষিত আহে কিংবা দোসর কোনো মজদুরি করলেও ওকর পারিশ্রমিক বেতনটা সুরক্ষিত বিনা কোনো কিসিমকের খরচ মহান ঘর তক পৌঁছে সকেলা কিন্তু যদি কামিয়াটা শহর মহান কাম করে যায়লা তো ওকর একদিনকের কাম করল মেহনতি বা বেতনটা আধাটা রোকাই সঙ্গে সং খরচ করে কে হই তবে শহর মহান কাম চলি আজ গাঁও ঘর মহান দেখল যায়লা কি গ্রামীণ ক্ষেত্র কৃষি আর খেতিবাড়ি মহান আধারিত আহি কিন্তু খেতিবাড়ি বর্ষাকের অভাব মহান হর সাল কুছ ন কুছ ক্ষেত্রে মার খায়লা কিষান হর সাল খেতিবাড়ি মহান পুঁজি লাগাইলা কিন্তু লাগতকের অনুসার ফসল উপজ নাই করে পারেলা তখন কারণবশ খেতিবাড়ি লেক মুড়িকে শহর বাটে কাম খোঁজে করতে হ্যাঁ পলায়ন করেলা পলায়নকের সমস্যাকের দুইটা কারণ আহে যেসন একটা কারণ যে কিষান মজবুরি মহান যেটায় প্রাকৃতিক আপদালে সংলিপ্ত আহে বর্ষা নাই হলক পানিকের অভাব মহান খেতিবাড়ি রোদ মহান ঝোলাইকে মরি গেলক এহে স্থিতি মহান কিষান আপন জীব পরিবারকে বাঁচাইকে ভরণ পোষণ করে কের তেহে দোসরা বিকল্প খোঁজে কের খাতির গাঁও লেক শহর বাটে পলায়ন করেনলা দোসরা কারণ কিছু এসন লোক আহেন যে কম পরিশ্রম মহান বেশি মজদুরি কামাইকে চেষ্টা মহান রহেনলা এরা আলসি প্রবৃত্তিকের আদমি হেকেন এরা রোদ মহান কাম করে নাই পারবেন এখন হর আদমি আরাম পাইকের চেষ্টা মহান বেশি আহেন সেই তেহে পরিশ্রম করে নাই চাহেনলা ইটা হামরেক মানুষ মহান বেজাই বড়ে ভুল আহে যে যতনা বেশি পরিশ্রম করেলা ওকর শরীর অতনা বেশি সুস্থ আহে হামরে দেখিকেও ইটা শিখেকের চেষ্টা নাই করিলা হামরেকে শিখনা চাহি আজ আদমিকের পলায়ন গাঁও লেক শহর বাটে বহুত জোর সোর মহান হয়ে রহি আহে আর দিন প্রতিদিন শহরকের জনসংখ্যা বাড়তকে আহে আজ হামরেকের দেশকের সরকারকের পাশেও আদমিকের পলায়ন সমস্যাটা প্রশ্নচিহ্ন লাগায় রহি আহে

0: সনাতন সত্য হেকে কামিয়া খাটোয়াকের তেহে পাহাড়ে ভাত সেই তেহে হামরে আর একবার কহে চাহিলা যে যে যাহা আপন আপন বাস করি আহি আপন গাঁও ঘর মহান রহিকে আপন সমাজকের মান সম্মান ভাষা সংস্কৃতিকে বাঁচাইকে রাখা আর তন মন দেয়কে নাওয়া কিসিমকের খেতি আধুনিক ঢং মহান করা তাহলে বেশি ফসল হই বেশি লাভ মিলি আর হামরেকের আমদানিটাও বাড়ি জয় জওয়ান জয় কিষাণ।
1: এখন হামরে মন জানকারী করত রহি পঁচ পরগনিয়া মে পলায়ন সমস্যা আর ওকর সমাধান বতাত রহে ললিত মোহন মাহতো। তো ইলা বহিন দেখো একরে সঙ্গে হামরেকর হামারি দুনিয়া কার্যক্রম কর বেড়া ভি সিরালক হ্যাঁ আর তো হামরে মন বিদ্যালয় চাহিলা লেকিন ওকর পহলে বতা দেথি কি ইয়ে কার্যক্রম কর প্রস্তুতি রহে প্রভু শরণকর তো চলিলা চলু
2: জোহার।